শ্রোত কিশোর কুমার কে ফিল্মি করিয়ার মে দেশ কি পহলি পূর্ণ কমেডি ফিল্ম চলতি কা নাম গাড়ি থি জো সন 1958 মে রিলিজ হুই থি। ইসকে আলাবা কিশোর কুমার কি আওয়াজ মে অনগিনত এসে গীত হ্যাঁ জো আজ ভি লোক গুনগুনানে কো মজবুর হোতে হ্যায়।